सुना दे लता जी कि कभी इस भाग में तो कभी उस भाग में कहां पर आपको जाना है ये बस आप ही विचार करो मेरे दोस्त। सुंदर सा बात कहा गया है कि एशन ट्वे बेल्डन फरबोर्खन इन द मेंस हेट एने इस खोदलकहेट दी हेम नार खोदफोर्ट एन हेट आंद्रे इस सैतान दी हेम नार द हेल फोर्ट नित अलेन द खवोन मेंस मार द हेल मेंस इस इन देस दुआलिटेट De keuze is aan jou in welke richting de energie zal gaan. Als je het omzet in bewustzijn, word je een god. Als je het in blindheid verspilt, word je een duivel. De mens is een brug van mogelijkheden. De mens is een brug van mogelijkheden. Als hij wil, kan hij. In de afgrond van degradatie vallen en als hij wil, kan hij naar hoogten vliegen. Het enige verschil is of hij zijn energie omzet in bewustzijn of het verstrooit in onwetendheid. Ik heb met hij gesproken, maar het is hij of zij.

0: और भैया राजन दुख भरे दिन बीते ने भैया, ये कौन फिल्म के गाना है क्या भाई राजन?
1: मदर इंडिया
0: नहीं
1: तालिया में हमने देख लिया एक दफे थिएटर एम्पायर में
0: तालिया
1: या थिएटर एम्पायर में रहा सौंदक मेडक
0: या
1: और उससे फिर इस बात में थिएटर एम्पायर
0: या
1: सौंदक मेडक के रहा मातने ही फोर स्टेलिंग
0: या
1: और एक कार्ता पे दो जने जाए सके रहले
0: ओके
1: दिस बिफोर हम अकेले थिएटर आगे पहुंच ली हम तो हम अगोर अब मनाई आए तो पूछे भैया तो अकेले बात है
0: हाँ
1: तो जब कोनो भेटाएंगे तो ही फेस तक सेंट और सेस तक सेंट वाला करते हो तो दूजे
0: क्या था
1: फेस तक सेंट
0: या दैट वाज द मोये टाइम तो
1: या
0: ओके कहाँ है थिएटर तालिया कैन एक दी बिस्तार नॉक सेस तो
1: या थिएटर तालिया रहा नासी डॉक्टर नासी लां जहाँ थिएटर स्टार ऑफ स्काइड बरों
0: ओके
1: या मार लोग दरफा जब जाने स्कूल के तहत हम स्कूल जाते हैं सो तब हर दम में जैसे भी फिल्म तो जाने स्कूल लिए तब तब ये फिल्म रहता जॉनी
0: या
1: वन स्कूल के बाद हैश्वेरा के बाद चिट्ठी लिखे पड़ता है तो
0: ओके कोची के चिट्ठी तू ले खतरे द्वार का आप पहले ही ले है तू
1: नहीं मैं सीरीज जॉनी लावा सीरीज बतिया हो जाए पहले ईसाई तो तुर बगले बैठे कोई ऐप कर दे एक सी एस त्रासो फनजीर
0: या
1: तो तुरंत जान तू का ऐप करे
0: ना ना ना ना
1: साइट तो फ्री दे सो ऐप करे हुए तुरंत जान पाइए तो
0: हाँ हाँ
1: और हम
2: Live vanuit onze high-tech studio in Den Haag. Waarom Hindustani Radio?
3: Advocatenkantoor Aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
4: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats. En jeugdstrafrecht.
3: Advocatenkantoor aan het Raamsoet. Aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
5: Voor hulp bel nu 015 21 59 22 7.
3: Advocatenkantoor aan het Raamsoet.
6: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Het Nederlands kabinet wil dat de Europese Commissie onderzoekt hoe tienduizenden migranten de Spaanse exclave Ceuta konden binnendringen. Minister Van der Brink eist van de Tweede Kamer een evaluatie. Afgelopen donderdag staken in 24 uur zo'n 50.000 mensen illegaal de grens over, waarbij zeker 72 mensen omkwamen. Het Openbaar Ministerie Zeeland-West-Brabant concludeert dat de uitlatingen van zangeres Sophie Straat niet strafbaar zijn. Ze riep tijdens haar optreden op Festival Best Kept Secret in juni witte mannen op naar achteren te gaan. Eerder oordeelde het landelijk meldpunt discriminatie.nl ook al dat er geen sprake was van discriminatie. Aan de waterleidingstraat ten oosten van Rosmalen woedt een grote brand. De brandweer is in het natuurgebied aanwezig om te blussen. Recente gegevens ontbreken nog. Ook in natuurgebied de Rosmode in het Limburgse Oostrum, gemeente Venray, woedt een grote natuurbrand. Er is sprake van kroonvuur, waarbij vlammen zich in boomtoppen bevinden. Brandweereenheden uit verschillende provincies zijn aanwezig. Een 36-jarige voormalige politieagent uit Roermond is vrijgesproken van de verkrachting van een 28-jarige vrouw. De rechtbank oordeelde dat er niet voldoende bewijs was voor een veroordeling. De verklaring van de vrouw bleek inconsistent en onvoldoende gedetailleerd. Het Openbaar Ministerie had 3 jaar celstraf geëist en heeft nu 2 weken om in hoger beroep te gaan. Het weer dan nog. Ook vanavond is het nog lang zeer warm en zonnig. De loop van de avond neemt in het zuiden de bewolking toe en kan lokaal een onweersbui voorkomen. Ook vannacht kunnen ook in het midden en noorden van het land wat onweersbuien voorkomen. De temperaturen komen op de meeste plaatsen niet uit onder de 20 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
2: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.

दर्तख। और इरास्मस जी ने कहा है मनुष्य के बारे में, खजी तो दत अलिंद दीरन हेत खलुकस जैन दी नीट डोर द मेंस इस खद्रेसेर्ट मार दी स्लेक्स बाय द नाटूर टेर स्कूलिगिंगन। Agam Kaiser is Søren Kierkegaard, Deens filosoof 1813-1855. Ook Søren Kierkegaard, nek haai manusje ke God laat zich slechts kennen naarmate de mens zichzelf wil kennen. Dat stelt hem voldoende veilig tegen alle wijsneuzen. Agam Kaiser is Spinoza, Nederlands filosoof 1632-1677. Als Spinoza verreweg de meesten die over gevoelens en gedrag van mensen hebben geschreven, maken de indruk alsof dat voor hen geen natuurlijke zaken zijn die aan algemene natuurwetten onderworpen zijn, maar zaken die buiten die natuur zouden staan. Je zou zeggen dat zij de mens zien als een staat in de staat. Blaise Pascal, Frans wis en natuurkundige en filosoof, 1623-1662. Blaise Pascal, nekahai manusje kibarimea, wat bij de dieren natuur is, noemen we bij de mens ellende. महाज्ञानी हम लोग का अपना रविंद्र नाथ टागोर जी ने मनुष्य के बारे में कहा है यारो है वस एन इंडियास मिस्टिकस डिक्टर एन नोबेल प्राइज विनर लिटरेचर 1913 लीफ्ड वन 1861 टॉट 1941 और रविंद्र नाथ टागोर जी ने कहा है मनुष्य के बारे में यारो अल मॉडर्न कल्चरन हैवन एन विच फ्रॉम स्टेन एंड सीमेंट। Zulke muren laten diepe sporen na in de geest van de mens. Zij prenten ons reeds bij voorbaat de stelling in. Verdeel en heers. Albert Camus, Frans schrijver, essayist en Nobelprijswinnaar literatuur 1956. Leefde van 1913 tot 1960. Over Albert Camus, nekahai Manusje Kibarmiaruki, als de mens er niet in slaagt gerechtigheid en vrijheid te verzoenen, dan slaagt hij nergens in. Corrie ten Boom, Nederlands-Amerikaans verzetstrijdster en autobiografisch schrijfster, 1892-1983. Ook Corrie ten Boom, als de mens luistert, spreekt God. Als de mens gehoorzaamt, handelt God. Als de mens bidt, geeft God kracht. Zeg wat. Victor Hugo, Frans schrijver, 1802-1885. Of Victor Hugo, dat de toekomst een zonsopgang is en niet een zonsondergang zal zijn, is de troost van de mens. Pindaros, Grieks dichter, leefde van 443 tot 522 voor Christus. Op Pindaros nekaha hei manusje kibarimiaruki, de mens is de droom van een schaduw. Van vandaag, Kaisri Jean-Paul Sartre, Frans schrijver, filosoof en Nobelprijswinnaar literatuur 1964, leefde van 1905 tot 1980. O Jean-Paul Sartre, de mens is in het geheel niet de som van wat hij heeft, maar de totaliteit van wat hij nog niet heeft. Van wat hij zou kunnen hebben. Zo
हमारे प्रिय प्रिय सज्जनों, अभी आप कुछ उदाहरण, कुछ कहावतें सुने जो मनुष्य के बारे में जाता है। पारसेर ले रैक सितात दी ओवर द मेंस हेट हिंग, ये अशोमी लेकर इन बातों को मैं आप श्रोताओं को सुनाया कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखते ही रहेंगे। अगला बयान की तरफ बढ़ते हैं एक बार फिर रफी साहब जी के मधुर आवाज में, स्पेशल फॉर द रफी फैंस। मुझसे मत रूठो मेरी जान, फ्रॉम द मूवी सपना, मैस्ट्रो जयदेव वर्मा के साथ पर फी एन मंगल का लिखा हुआ अति सुंदर बयान, स्पेशल आप सभी प्रिय प्रिय श्रोताओं के नाम।